আমার রোগী ওয়ান্না তাওয়াদা তাওয়ান্না রিদিন তাসাহাবানা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আইবা মাইতা মাইনা বাইকা মাস